মিগে কুরিং তিমান রসকলাঙ্গে ফৈদেবি মিহু এবাহি তাওরাতাই ইনজিলুগে আহলুয়েরিং কুরে ইসলাম বি মিহু এফতা এবাহি কুরআনং ঈমান বিহু।

0: ফাহে এমি হকর রিবেতি বেগম বা ওয়াদকুম তিমন রসকলাং ওয়াদু ফুরব্বা ফাওয়া আদি এ ওয়াদু কুরেবেবি খামে লিবেনিবি মি হকি দুনিয়েগে দিরুলুমগে ওয়গুতি উফা তিমন রসকলাং এমি হক দিব্যি মি হকা ইফদ মি হিং হিজে দেং কিয়ামে দোহু এমি হা ওয়া হুসি হকুবা লিবমা হাজির কুরব্বা মি হুঙ্গে তরেনে
1: দিবেহি এফ এম দিবেহীন নায়ক নোমাদিহা একে মেগাহার্টস

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

ইতিবায়ং আল্লাহ দেব্বি থাকেথিং হেউ গতুগা হেদ কুরুমু আখরতুগে গোয়াচ্চং এদেশ এবাহি আখরতুগে দিন্নমায় রহমতায় সওয়াবং এদেশে আদি দুনিয়েন তিবায় লিবেম ভি ব্যা হাঁদা নত্থানুলাশ আদি আল্লাহ তিবায়ং ইহসান থেরবে বডিগেম ফদেং তিবাবেস আল্লাহকে আলুতকুন্না ইহসান থেরবাশ আদি বিমগা ফসাদ উফেদ্দুমা তিবা ইদি নুড়েশ হামকশরুং ফসাদ কুরা মিহুন দেখে আল্লাহ লোবিবে বডিগেনেন্নুয়েতে।